ক্রান্তি হাডাপি দেঙ্গান রেসপন্স এন তেগেস দেন সেকেতিকা উতুসান রুসিয়া মনে তেকান বাবা রুসিয়া তিদা মানে কাতকান দিং ফেডাসান দেঙ্গান নাটো মৌপুন জার্মান নামুন দূতাবাসা রুসিয়া উন্তুক জার্মান সর্জি চাবে মন পরিঙ্কাতকান বাবা দেশ কুসি মনঙ্গাই পরিস্থিতি নিউক্লিয়ার বর্ষামাদ ইউরোপা দাপাত মঙ্গুম্বুয়া ক সম্বাঙ্গান স্তর্গিস বনুয়া তরসবত বরবিচারা দলাম সবর কুসি পানেল দিবর নীল নে চনিয়াবে মনতকান বাবা সত্যা পড়লুয়া সান অঞ্চমানা নিউক্লিয়ার দি ইউরোপা আকান মমাক্সা রুসিয়া উন্তুক মিনজাউ কম্বালি তোকতরি নিউক্লিয়ার নিয়া ইয়া মম্পরিঙ্গাতকান বাবা মুস্কুতিদা আকান মাম্পু মন জামিন সিকাপ মনহান দিদি জিকা ডি হারাপকান পাড়া আপায়া ইয়স সবুত সবগাই অঞ্চমান মিলি তার সমেন তারা ইতু প্রেসিডেন্ট রুসিয়া ভ্লাদিমির পুতিন মহাঙ্গাতকান বাবা পাসুকান রুসিয়া দি ইউক্রেনা সেদাং নুমার্গি ককুয়াতার এগ্রেসিভ ইয়াং দিদু কুঙ্কান ওলে স লুরু বাংক নাতো নামন পাড়া পালাওয়ান কামি তরুস বরগেরক মাজু তাম্বাহান্যা সাত বরপিদাদো দলাম পারেড হারি কিয়মানান দিলাপাঙ্গাং মেরা মস্কো প্রেসিডেন্ট পুতিন যুগা মমুজু পাড়া প্রজুরি ত্রুষিয়া ইয়াং তরলিবা দালাম আপা ইয়াং দি সেবুত মস্কো সবগাই অপ্রেসি মিলিটার খুসুস দি পাকিস্তান লিমা বেলাস পোর্সোনাল কিয়মানান তেভাস দান বরবরাপা লাইন ইয়া তরলক লুকা দালাম সবুয়া সারাঙ্গান বনু দিদি দি সবুয়া পোস পোলিসি দি প্রভিন্সি খের পাকতুন খাওয়া ইয়াং রাওয়ান কনফ্লিক্ট পিয়া ক পোলিসিয়ান মনতকান বাবা সারাঙ্গান তর সেবু তরজাদি পাডা হারি সপ্তু কেতিকা পার্সোনাল কিয়া মানন মালা পাকসান তম্বাকান কা আরা সবুয়া কেন্ডারাম বর মুয়াতান বাহান পলেডাক ইয়াং মন দে কাতি পোস পোলিসি তর সেবু মমিচু লেডাকান দাসিয়াত সতলা লেডাকান ইতু সকুলম্পাক বেসার প্রিয়া বর্ষে জানতা মালা অঞ্চরকান সরঙ্গান ক পোলিসি তরসেবুত মম ইচু বাকু তম্বাক সাঙ্গেত লেডাকান ইয়াং সাঙ্গাত খুয়াত ইয়া মঙ্গরুকান পোস পোলিসি তরসেবুত হিঙ্গারা তাদান্দি লা পুরানকান বাবা বরবরাবা পার্সোনাল কিয়মানান তরবর কুবুর দি বাবা রুন্তুহান বাঙ্গুনান করুতান বসান ইন্ডিয়া দি মদ্রিস মানিওল মনতকান বাবা দুয়া বর্গা নগারা ইন্ডিয়া ইয়াং বিরাদা দি আতাস কপাল পার্সিয়াল ইয়াং তর দম্পাক বাবা হান্তা ভাইরাস দলাম কোন্ডিসি আমন দান তিদা মন নুঞ্জুকান গ জালা আপাপুন কপাল বর্বিরান্দা বেন্দালা এম ভে হুন্দিয়স ইয়াং মনাঙ্গুত সেকি তরসর আতুস লিমাপুলু ও রাং তরমাসক দুয়া বর্গা ইন্ডিয়া তরসিবুত তিবা দি স্পানিওল কমারেন দান বর লাবুহা দি লপাস স্পান্তাই কপুলাওয়ান কেনেডি মনুসুল তরজাদি ন্যা বাবা তুরসবুত মনোরুত পিহা কদুতান পাড়া পনুম বাং তুরুন্দারি কপল সসুয়াই দেঙ্গান প্রোটোকল ইয়াং ডি কলুয়ারকান ওলে অর্গানাইসিয়াসি কসিয়াতান দুনিয়া দান ও থোরিতা স্প্যানিওল পুসত ন্যাশনাল স্প্যানিওল উন্তুক পনামন্তুয়ান দান কনোডুসি কেজনান দরুরত মনতকান বাবা কদুয়া বর্গা ইন্ডিয়া তরসেবুত ইয়াং বর্কর জস বগাই আবক কপাল তিল দি এভিকুয়াসি ক বিলান্দা দি মানা মারেকা আকান মঞ্জুলামি কারেন্তিনা দি বাবা প্রোটোকল ক সলামাতান ক সেহাতান পিহ কদুতান মম্বাকান বাবা দূত প্রসার ইন্ডিয়া তরুস মঞ্জালিন কন্তক এরাত নিঘান অথরিতা স্প্যানিওল সরত বর্গা নগারা ইয়াং তর রপাক তরসেবুত দান তরুস মমান্তু সিচুসি চারাসক সকসমা গুণমা মাসিকান খিসলামতা আন্দান কসে জাহাত্রান মরেকা পাড়া পনুম পাং দান আওয়াক কপাল পার্সিয়ার ইয়াং বিরাদারি দেখাত ক পুলাওয়ান ক্যানারি স্পানিওল ইয়াং তর দাপাক বাবা হান্তা ভাইরাস ম মাতিকান দেলা মা মুলাই তুরুন দারি কপাল উন্তুক দি অভিকুয়াসি কম্বালি কা নগাড়া আসল মরেকা মরেকা কান মন মন জালানি মাসা ইভলোসি সসুয়াই প্রোটোকল ক সেহাতা ন্যাশনাল গুনা মনচেঙ্গা পনিয়ারান পনিয়াকি তরসবুত লবি লাঞ্জুত বসাবাদ পমরেন্তা ইয়াং মঙ্গনাঙ্কুত বর্গনগারা স্প্যানিওল দান প্রাঞ্চেস তিলা মন্দারা দি মাদ্রিদ দান প্রাঞ্চেস কমারেন পাড়া পনুম্পাং তরসবুত কমুদিয়ান দি বাবা করুমা সাকেত উন্তুক মন জলানি ক তেস কা সেহাতান প্রধানমন্ত্রী প্রাঞ্চেস
Sebastian Licorniu Manetakan Baba Salosatu Dari Lima Panum Bang Asar Francis Manum Nujukan Gajala Panakit Salama Punar Bang Reparti Sipasi Badlang Sum Punar Bangan Evacuasi Jugaji Jazwalka Manuju Kandada Belanda Turkis English Airlandia Dan America Sarikat Process Evacuasi Ini Di Perkirakan Akan Badlanjut Padahari Ini Satibanya di tujuan para penumpang akan menjalani tes kesehatan lalu akan dirawat di rumah sakit ditempatkan di fasilitas karantina atau dipulangkan ke rumah masing-masing untuk menjalani isolasi mandiri. Organisasi Kesehatan Dunia WHO telah merekomendasikan masa karantina selama 42 hari bagi seluruh penumpang dari kapal tersebut menyusul terjadinya wabah isi virus tersebut yang umumnya menyebar melalui hewan penanggat namun dalam kasus-kasus langka dapat meluar antar manusia melalui kontak erat pertama kali terdeteksi di Johannesburg pada tanggal 2 bulan ini. Setelah 100 orang penumpang asal Inggris jatuh sakit dan kemudian dirawat di ruang perawatan intensif menyusul kematian penumpang lainnya. Para pejabat kesehatan menyatakan bahwa kondisi pasien asal Inggris tersebut kini telah membaik. India siap menjadi tuan rumah kejuaraan angkat besi Asia 226 yang bergensi di Gandhinagar, Gujarat mulai hari ini. Momen ini menandai kali pertama negara tersebut menjadi tuan rumah ajang olahraga ini dalam kurun waktu 44 tahun terakhir. Gelaran olahraga ini dijadwalkan akan berakhir pada tanggal 17 bulan ini sebanyak sekitar 180 atlet dari 28 negara bertanding dalam salah satu ajang angkat besi terbesar di Asia tahun ini yang juga memegang peran penting sebagai babak kualifikasi untuk ajang Commonwealth dan Asia Games yang akan datang. India, Tiongkok, dan Sri Lanka akan menurunkan kontingen terbesar dengan masing-masing 16 atlet angkat besi, sementara Chinese Taipei mengirimkan 15 peserta. Dalam kejuaraan tinju Asia U15, 6 petinju India berhasil melaju ke babak final, sementara 7 petinjuan lainnya harus puas dengan medali perunggu di Tashkent. Pada laga semifinal, Yash Kumar melangkah ke final kelas 33 kg berkat kemenangan Dominion 5-0 atas Kian Iqbal dari Uni Emirat Arab di kategori 37 kg. Sasta Vaskand Ashok Kumar menggelarkan Azire Tali Sanher Bekhov dari Kyrgyzstan di kategori 43 kg. Samir Bohra mencatat kemenangan 4-1 atas Achikbe Ikhombekhov dari Uzbekistan, sementara Sudarshan Vasudeva Chandak Marai Kemalang RSJ atas Amir Hadi Shad dari Iran di kategori 52 kg pada babak semifinal. Kipara India di kejuaraan squash dunia telah berakhir setelah Veer Chitroni Tharsingar di babak kedua Digiza Mesir. Veer Chitroni yang menempati peningkat ke 45 dunia kalah 3-0 dari pemain peringkat pertama dunia sekaligus juara bertahanan Mustafa Asal. Skor akhir tercatat 11-5, 11-2, 11-4 untuk keunggulan pemain asal Mesir tersebut. Di cabang sepak bola tim nasional wanita India U17 akan melangkoni laga perambat final
yang krusial melawan